0: আছে আলেকজান্ডারিতে হ্যান্ডেল ছাড়ে কিন্তু আর খুব পাওয়া যায় না। মিস্টার লোকাল করেছেন সুপারস্টারটা এসেছে আনুরূপ করেছেন দেশীয় বিজয়ী কারিগরি তাকে নেতা করে পাওয়া যায় না। আবার হেরা পাখি তোদের হেরা আগে
1: আবার গেরা ফিরে
0: ইদো পারো।